0: গীতটি লিখিলো আসুন।
1: ধন ধান্যে পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফিরছে শুনো, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ফিরছে শুনো, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশে রানী সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে, এমন কালো মেঘে, তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ তলে মেশে, আকাশ তলে মেশে, এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি।

0: গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে। ফিরতে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ফিরছে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি, ওমা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি সিখায়েঙ্গে।
0: প্যারে বচ্চো, এ বাংলা গীত ম্যায় আর মেরে সাথি শ্রী ফারুক পহলে গা কর শুনায়েঙ্গে, আর উসি ধুন মে তুম সব গাওগে। শুনো।

সৈতে সাক্ষাৎকার, সাক্ষাৎগ্রহণ নিপা গোয়ালার। পুৱা 8:30 বজাত গীতিমালিকা অনুষ্ঠানত দিলীপ দাস আর সংগীতা কাকতি, অনিমা চৌধুরী আর ভবেশ কলিতা, ঋদীপ দত্ত আর অঞ্জু দেবী, বিজয় মহন্ত আর নন্দিতা শর্মা, ঋতুপর্ণ শর্মা আর শান্তা উজিরর কণ্ঠর গীত শুনবলে পাব। সন্ধ্যা 7 বজাত ডক্টর শ্যামা প্রসাদ শর্মার কথিকা বিজ্ঞান আর অন্ধবিশ্বাস। দিনের 11:02 নাটশালা অনুষ্ঠানত গোলাঘাট এমেচার থিয়েটার সোসাইটির শিল্পীসকল দ্বারা পরিবেশিত নাট গান্ধারীর প্রতিজ্ঞা, নাট্যকার অসীম বড়া, প্রযোজনা ঋতুপর্ণ দাসৰ।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত।

0: বিদ্যার্থীর অনুষ্ঠান। প্রাথমিকৰ পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভিত্তিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান। প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম, বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45।
1: মেরে প্যারে দেশবাসী, জব হমারে দৃঢ় সংকল্প কে সাথ সামূহিক ভাগিদারি কা সঙ্গম হোতা হ্যায় তো পুরে সমাজ কে লিয়ে অদ্ভুত নতিজে সামনে আতে হ্যায়। ইসকা সবসে তাজা উদাহরণ হ্যায় এক পেড় মা কে নাম। ই অভিযান অদ্ভুত অভিযান রহা। জন ভাগিদারি কা এসা উদাহরণ বাকই বহুত প্রেরিত করনে বালা হ্যায়। পর্যাবরণ সংরক্ষণ কো লেকর শুরু কিয়ে গয়ে ইস অভিযান মে দেশ কে কোনে কোনে মে লোগো নে কমাল কর দিখায়া।
2: এয়া আকাশবাণী গুৱাহাটী, অনুষ্ঠান শুনিছে মহাবাহু শাখার পৰা।

0: এতিয়া নিবেদন করা হয়েছে স্বাস্থ্য সম্পর্কীয় অনুষ্ঠান নিদান।
1: শ্রোতাক নমস্কার জানাইছো। আজি আমি আলোচনা করব খোঁজা বিষয়টি হয়েছে উচ্চ রক্তচাপ বা যাক আমি হাইপারটেনশন বলে কোঁ। আর এই বিষয়ে আলোচনা করবলে স্টুডিওর মজিয়ালে আমি আমন্ত্রণ করে আনিছো ডক্টর জয়ন্ত গগৈক। তেখেতর আসলতে এগারী হৃদরোগ বিশেষজ্ঞ আর উচ্চ রক্তচাপ সম্পর্কীয় বিষয়সমূহর তেখেত গভীরভাবে জড়িত। আমি তেখেতের খুব থলমূলকে কিছু আভাস লম এই সমস্যাটা সম্পর্কে। ডক্টর গগৈ নমস্কার।
2: নমস্কার।
1: আপনি বহুত রোগীকে চোয়াচিতা করে আর বোধ করো তার ভিতর অন্তর 50% মান রোগীয়ে উচ্চ রক্তচাপর সমস্যা লো আহে। প্রথমত আমার শ্রোতাক বুঝাই দিয়ক উচ্চ রক্তচাপ এই সমস্যাটা কি ধরনের?
2: হয়, উচ্চ রক্তচাপ বা আমি কমনলি যেটা হাইপারটেনশন বা হাই বিপি বলে কোঁ, তার মানে আমি যেটা আমার বিপি থাকে ব্লাড প্রেসার আমি কি হয় হৃদপিণ্ড যেটা পাম করে থাকে তার কারণে যেটা চাপ উৎপন্ন হয় ধমনির মাজরে বিয়পি যায়, তাতে আমি একটা প্রেসার যেটা আমি মাপ করো তাক সিস্টলিক আর ডায়াস্টলিক দুটা ভাগত ভাগ করা হয়। যেটু মোর দেন যদি আমি 140 উপরত সিস্টলিক বিপি আর ডায়াস্টলিক যদি মোর দেন 90 উপর যদি পাওয়া হয় তেতিয়া অ্যাকচুয়ালি আমি তাক হাইপারটেনশন বা হাই বিপি বলে কোঁ। সো গতি একটা নর্মেল রেঞ্জর ভিতর প্রেসার থাকিব লাগে, এভারেজ যেনে 120-80 বলে কোয়া হয়। বহুত সময় আমি জানো যে প্রেসার 120-80 থাকিব লাগে, কিন্তু যেতিয়া সেই প্রেসার 120-80 পৰা বাহি 140-90 উপরলে গুছি যায় তেতিয়া আমি তাক হাইপারটেনশন বলে কোঁ।
1: আর তার মাজর যেখানি কথা ধরছেন তেও 90 পোয়াগে নাই, তার মানে আমি তলর উপরর মানে তেনেকে বুঝাই যে তলর তো মোর 80 পার হইছে 85 পাইছে বা ইপিনেও 125-130 পাইছে গৈ, তেতিয়াও ঠিক তাক আমি অসুস্থতা বলে নধরো নাকি?
2: তার মানে আমার যেখানে গাইডলাইন আছে আমি কিছু গাইডলাইন ফলো করা হয়, যে আমেরিকান কার্ডিওলজির গাইডলাইন আছে, ইউরোপিয়ান গাইডলাইন আছে, তাত কোয়া হয়েছে যে যদি 130/80 তার তলত যদি থাকে তেতিয়াহলে ইউজুয়ালি নর্মাল বলে ধরা হয়। 130-140 যেটো সিস্টলিক ডায়াস্টলিক বা তলর মাত্রাটা যদি 80-90 ভিতর থাকে তেতিয়া স্টেজ ওয়ান বা সামান্যভাবে বাড়ি থাকা বলে ধরা হয়। যদি সেইখিনি পর্যায়ত মানুষ এজনের রিস্ক ফ্যাক্টরস খিনি থাকে, যে ডায়াবেটিস হোক বা বেলেগ কলেস্ট্রলের প্রবলেম হোক, তেতিয়াহলে তেনে ধরনের অসুখক সেটা আমি স্টেজ ওয়ান হাইপারটেনশনতো ট্রিটমেন্টটা বহুত জরুরি হয়, দরকারি হয়। আর জেনারেলি 140-90 উপর যদি থাকে তেতিয়াহলে ডেফিনেটলি হাইপারটেনশন বলে কোয়া হয়।
1: এতিয়া তার ভিতর একটা প্রশ্ন হয়ে পড়ে বয়স,
2: হয়
1: মানে কোন বয়সত আপনি এই প্রেসার 80-120 আমি এই রেঞ্জের যে কথা কোম এই বয়স ভেদে বেলেগ বেলেগ হব পারে নাকি?
2: বয়স ভেদে বেলেগ বেলেগ হেরি করা নাই, তার মানে লাস্ট আমার যে গাইডলাইন আছিল JNC 8 একচুয়ালি ফলো আপ করা হয় যেটা 2014 গাইডলাইন, এইটার মধ্যে সকলো মানে বয়সের মানুষকে একলগে ধরা হয়েছে আর 140-90 এই মাত্রাটাই ধরে দিয়া হয়েছে। যদি তার উপর থাকে তেতিয়াহলে হাইপারটেনশন বলে কয়। আগর কিছু গাইডলাইন অল্প ভাগ আছিল কিন্তু সেইখানে আজিকালি তেনেকে ধরা নয়, 140-90 প্লাস ইজ হাইপারটেনশন।
1: এটা এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপর সমস্যাটো আপনি বয়সস্থ মানুষের ক্ষেত্রে বেশিকে দেখা পায় নাকি?
2: হয়,
1: গতি বয়সের লগেলগে সি এই মানে রক্তচাপটোর বৃদ্ধি হওয়াটো কিবা এটা স্বাভাবিক লক্ষণ?
2: হয় হয় হয়, এটা স্বাভাবিক লক্ষণ, কারণ প্রেসার আমি দেখিলে পাও যে বয়সীয়াল সকলের মাজত বেশি দেখিলে পাওয়া যায়, কারণ বয়স বহার লগেলগে শরীরের যে আমার ধমনি আছে হীরা বা ধমনি সেইখিন যে থিকনেস রিলেক্সেশনের
1: ইলাস্টিসিটি
2: থাকে সেইখিন কমি যায়, গতি কি হয় আমার পেরিফেরাল যে রেজিস্টেন্স থাকে সেই রেজিস্টেন্সটা বাড়ি যায়, হার্টটো এক ধরনের কঠুয়া হয়ে আহে, গতি কষ্ট বেশি পরিমাণে কষ্ট করবল

0: মহামন্ত্রী
1: মহারাজ,
0: মই কি করু, গান্ধারী একজনী মাত্র কন্যা মোর, কত আলফুলে ডাঙর করিছো তাই, তাই মোর প্রাণ হব, কোন হতে জানি শুনি ধৃতরাষ্ট্রর হাতত কটা। কি কঠোর আত্ম পরীক্ষা, এফালে দেখ আনফালে গান্ধারী, ভীষ্মরে বজ বাক।

0: মোর বাবে অতি ভয়াব। হে বজবাক্য উলঙ্ঘা করার দুঃসাহস কোনে করে? মই কে কর মহামন্ত্রী? ভীষ্মর কবলর পরা গান্ধারীক রক্ষা করিব নোৱাৰো।
1: ধন জন মান সন্মান সকলো হেরুয়াব লাগিব মহারাজ। এই দেশ এই মাটি সকলো আপুনি রজা, এটা স্থির সিদ্ধান্ত লোক মহারাজ।
0: এরা মই রজা, আপুনি ঠিকই কৈছে মহামন্ত্রী। রজা মই, রজার কর্তব্য পালন করা উচিত। দেশ রক্ষা করাই মোর প্রধান আর একমাত্র কর্তব্য। কিন্তু গান্ধারি মোর একমাত্র জি। শৈশবত কোলাত তুলি মরম করেছিল, কৈশোরত হাতর আঙুলিতে ধরি প্রকৃতির রূপ লাবণ্য দেখাই ফুরিছিল। এতিয়া তাই গাভর হল, কন্যা সজাই অন্য এখন ঘরলৈ উলিয়াই দিয়ার সময় হল। মহামন্ত্রী, এতিয়ার পরা তাইর সকল দায়িত্ব ভাগ্যগত, মই মাথু পিতৃধর্ম পালন করিম।
1: মহারাজ মহারাজ পলম নকরাইছেও, ভীষ্ম কি জানিবা অপেক্ষারত। সোনকালে এই সংবাদ জনাব লাগে, বার্তাবাহী দূত পঠাব লাগে।
0: মহামন্ত্রী, মই আজি এই ভীষ্মলৈ এই বার্তা প্রেরণ করিম। আমি গান্ধারীক ধৃতরাষ্ট্র।
2: রব পিতা, আপুনি রজা, আপনার সিদ্ধান্ত শিলর রেখা। এনে সিদ্ধান্ত লওয়ার আগতে এই শকুনির অভিমত লওয়া উচিত, কারণ মই গান্ধারীর ভ্রাতা। ভীষ্মর ভয়ত এজন অন্ধর হাতত গান্ধারীক গুজি দিব আমি সমর্থন করিম, এয়া হব নোৱাৰে, প্রয়োজন হলে যুদ্ধ হব।
0: শকুনি, পাগল হয়েছ তই? ভীষ্মর লগত যুদ্ধ করিবি?
2: এতিয়া মইহে পাগল হব? এজন রজার কাপুরুষালীর এই এই ডাঙর নিদর্শন নিজের কন্যার নিরাপত্তা দিব নোৱাৰে। গান্ধারী রাজদ্রোহী নহয়, তেনে নির্বাসন দিব খুঁজিছে কিয়?
0: মই গান্ধারীক নির্বাসন দিয়ার কথা কেতিয়া কলো?
2: কিন্তু এয়া বিয়া নহয়। ভীষ্ময় এটুকুরা লোহার বাবে সুবর্ণ বিচারিছে, আর আপুনি গান্ধারত ভীষ্মর পদধূলি, হস্তিনাপুরের অশ্রু মুচি জেউতি সনার সংকল্প। গান্ধারী হব লাগে অন্ধর লাখুটি। নহব, এনে নিষ্কার্য কেতিয়াও সম্ভব নহয়। মই নিজো পিতা।
3: হে পিতা মহারাজ সুবল, শ্রদ্ধাস্পদ মহামন্ত্রী, পাত্রমন্ত্রী বিষয়া, মোর ভ্রাতাগণ, এই প্রভাততে মই কুল বিগ্রহত সেবা জনাই এই মন্ত্রণা কক্ষ পালোহি।
2: গান্ধারী তই?
3: ভ্রাতা শকুনি, মোর ইয়ালৈ অহাত বাধা কিহৰ?
2: নাই নাই, কোনো বাধা নাই।
3: শুনামতে ইয়াত মোরেই কথা আলোচনা হয়ে আছে, মোর জীবনৰ লগত মোর অধিকার জড়িত হয়ে আছে, নিশার কথা আছে।
2: আছে গান্ধারী, আছে। এই গান্ধার তোর অধিকার,
3: তোর দুঃখ ত্যাগ করক, এই সম্বন্ধক পূর্ণ সমর্থন দিয়ক, সকলরে মঙ্গল হব।
2: তই তার মানে?
3: তই কথা ভুল নুবুঝিবি ভ্রাতা শকুনি, মোর স্বইচ্ছাত সন্দেহ নারাখিবি। এটা কথা কোয়াই নাই নহয় পিতা, মোর আজিকালি আন্ধারলৈ ভয় নালাগে।
0: কি কৈছ? তোর আন্ধারলৈ ভয় নালাগে? তোর আন্ধারলৈ বড় ভয় লাগিছে। মোর মনত আছে, সকলো মনত আছে। আন্ধারলৈ ভয় করার বাবে তোর শয়ন কক্ষত সদায় এগছি বন্তি জ্বলাই থ, ওরে নিশা প্রজ্বলিত হয়। আজি কৈছ আন্ধারলৈ ভয় নালাগে, আসলতে এইবোর হয়েছে কি?
3: সেয়া আছিল মোর আন্ধারর প্রতি থকা অজ্ঞতা, ভ্রান্ত ধারণা। সেই ধারণা উত্তরণ ঘটিছে, অজ্ঞতাবোর অদূরর পরা দূর হয়েছে। এতিয়া আর বুঝিছো, আন্ধারর অবগ্রাহণতেই মোর চিরন্তন ব্যক্তি সত্তায় স্নান করিব।
2: মানে?
3: মোর স্বামী অন্ধ, ময়ো চির অন্ধত্বক তুলি লম। এই রাজমহলতে আপনার সকলোরে সন্মুখত প্রতিজ্ঞা করছো, যিদিনা কন্যা হয়ে হস্তিনাপুরত প্রবেশিম, সেইদিনাই হস্তিনাপুরের রাজহাউলিত মোর চরণ যুগল থার আগ মুহূর্তত মোর দুচকুত আস্বাদন বান্ধি লম। মোর স্বামী অন্ধ, তেও নেদেখা এই পৃথিবী জাগ্রতিক কারুকার্য, ময়ো হম চির অন্ধ, মোর কোনো অধিকার নাই এই পৃথিবী খন চার। হেতিয়া আহিছো পিতা মহারাজ সুবল, লগতে মহামন্ত্রী পাত্রমন্ত্রী পরিষদ, মোর ভ্রাতাগণ পুনের সেবা নিবেদিছো, এতিয়া আহিছো।
2: শুনিছে পিতা, শুনিছে। গান্ধারীর ক্ষোভ, গান্ধারীর জ্বালামুখী বকুত কঢ়িয়াই লই।

0: পাশা খেল নহয়, অন্য খেল। তোর আঙুলির ঠারত চলিব সকলো, রাজপ্রসাদত না থাকিব ভীষ্ম পিতুরর স্থান।
1: এনে নিজ ষড়যন্ত্র তোর?
0: ভীষ্ম বিবেক দংশনত মই দগ্ধ হৈছো গান্ধারী। নারী বজাৰৰ পণ্য সামগ্রী নহয় ভীষ্মই বুঝিব।
1: বরপিতা ভীষ্মর কোনো দুঃখ নাই, ভাগ্যই আনিছে মোক এই হস্তিনাপুরলৈ। তই তই আজিয়ে যা ঘরলৈ, রাজকাৰিমত তোরও আলোচনা হয়েছে, কন্যা সম্প্রদান করে তেতিয়াই যাব লাগিছিল, তোক আজিয়ে যোৱাৰ ব্যবস্থা করিম।
0: তই যাবলৈ বাধ্য করিলেই নহব গান্ধারী, ধৃতরাষ্ট্রর লগত মোর কথা আছে।
1: মই রাজপধু, মোর কথা মানি তই গান্ধারলৈ উভতি যোৱা উচিত।
0: তই এতিয়াও হস্তিনাপুরত কোনো অধিকার লাভ করা নাই গান্ধারী, তোর কথা মানি মই হস্তিনাপুর এরিম কিয়? অবশ্যে যুবরাজ ধৃতরাষ্ট্রই কলে ভাবিছা।
1: ভ্রাতা শকুনী!

সকলো সমূলঞ্চে পরিবর্তন করিব লাগিব। ভবিষ্যৎ প্রজন্মক মানুহ হিসাবে গড়ি তোলার দায়িত্ব আমার। আমার দরে সিহঁতকো যন্ত্র মানব হবলৈ দিব নোৱাৰি। ভাবক ভাবক, এবার ভাবি চাওক, কিবা এটা করক, নহলে গাজনী বিজুলি বৃষ্টিমুখর এক ভয়াবহ আবদ্ধ কোঠাত কণ্টকাকীর্ণ অবস্থাত জুন বেলি তরাহত বন্দী হয়ে রব।

বরগুহাই, সৌর সুস্মিত কমল, আকাশ অভিনব কাশ্যপ আর যাদুকরী খুড়া গিরীশ চৌধুরী। নাটকের প্রযোজনা কৌস্তুভমণি শইকীয়াৰ।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বীরতার জৈথা কেথানা বাংলি বন্তিটি মুপি পঞ্চায়েত লাপেন রং রূপ আংকা আঙ্কা চিংথু রাহিন আর পুকি দোয়া মিনিষ্টার অতুল বরা পাতুমি হামফাং সাইখি সংজা তুমপেন পেনাং আর্দি কি দোয়া মে চেতং পনসি কেবাংজি আপর আফান নি ফারু আকা মাসাই সালামলু কাচেতং আলং সা বিয়া খে পেন কমাত আবং ফুয়া তুমি লংলিয়া পোটা কে লংদুন মালা সবাং ফুয়া হেম তু না তুমফান প্রাইম মিনিষ্টার আওয়াজ যোজনা পেন হেম কি পি পন কাপাটি আফানতা লামথে দেংলু মিনিষ্টার আহিন পেন কাচেতং আলং পঞ্চায়েত লাপেন রং রূপ কাচিংথু রং হামফাং আর্লু আংকাং আসাম স্টেট গ্রামীণ জীবিকা অভিযান আকা মামু আপুথা কাপিচু নালাম থেতা আর্জু পনলু কাচেতং দুপন্দে তাফি মিনিষ্টার অতুল বরা বীরতাপাং দা কাতুম আংনু কানিংজি নিফারো সাই কেকলেমা জগপেন চিফ মিনিষ্টার কাবর ইপন সাবির ইয়াংকাং আবং ফুটিন আহেম তু নাফান্তা ইহুম হুম হেম কি পিক পাতি নিপন সেল্প হেল্প গ্রুপ আহামফাং আতফান আফ্রাং জাপন সি পিজো কাপাং রিং পন আবার সাই কে পিপনজি আলাম তা কাচিংবাই আলং চেপারাই পন লুপুসি আলাংলি মিনিষ্টার অতুল বরা নিংজে লাপু ইংডেংক্রি ট্রক আসাম এসেম্বলি আফ্রাং সি আসেসন আফ্রাং আফ্রাং পাতুমি মিনিষ্টার অতুল বরা আফান পার্লিয়ামেন্টারি এফেয়ার হামফাং কে দুথুলাং আর পুটা পেক পনলু আলাংলি বরা আরু নিফাইং কয়রাই সি আর নিপেন কাপি দুপনজি আসেসন আলং পার্লিয়ামেন্টারি মিনিষ্টার আরপুসি চেকলেম্পু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি প্রাণমুই লাপেন সি আসাই কাছারলি হামফাং আসাই খিয়া তুমপেন ইসি কুংসাই আমে পেডলু কাচেতং আলং মেডিকেল কলেজ আলং ইহুম হুম বিএসি নার্সিং কলেজ কাপাং নিপঞ্জি আফান কামাথা রোবোটিক অপারেশন লাপেন হামবি কেলার পনমাতে কিডনি ট্রান্সপ্লান্ট আওয়ার সাই কাপাং ডাংপন আলামতা চিংবাইলু প্রাণমুই কেরাই কম লাপেন সি আসাই আপুথাক লামথে কাপাজির মিপন আলং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাচেপারি ডেং কাপে বাদ ডেড পেন কেডেংপন সে আসাই আহেম লাপেন ফ্রানমুই আবার সাই লাপেন সাতলাং আহেম আফান কেডেংপন আকিং কাম লাপেন ফ্রানমুই কেরাই কম আবার সাই আর্লু বাং কুরোরিং করাই সিরা বাংলাক থংকেব্রাই সি সুসি আরার আতুমফান আয়ুষ্মান কার্ড আবার সাই কেপি তোবার কাচিং কয় আলং কে ফু কিসুং আতুমাফান প্রাইম মিনিষ্টার আকেরাব আবার সাই আংকাং আর্লু সিকা লাক ইসিরা সুরি ফকেপ আতাঙ্কা কেপি আলামতা চিংবাইলু আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন আর লোকিকিম বম হুম ব্লি ক্যান্সার হসপিটাল লাপেন এসিস প্রজেক্ট মতে ক্যান্সার আকিসু কেলাং কালানা আহিন আমান কাংতু একেং কাম আলামতা চিংবাইলু স্টেট কাপড়ে কাপড়ে কাংকাং আলং পাতুমি রদ আহেম কাতুমপ্রা আপর মতে রনথামা আপর আহুদ মেথাং কাচেরাই কম পন আফান কেডেং পনাংজি কাচেরি আপুথাক সিকি পিপন টাংলু শিবসাগর রং সোপি সেন্ট্রেল হিথি লাপেন হাই স্ট্রিট মল আলং কাপিদুপন লাসো সেকি আসাই আলং কাতুমপ্রা আহু

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি তিমুপি খাদ্য কবি ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থুল পিনিকে আরু নিফাই ক্রেট রক্সি ভমকুরু আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারুক রক্সিরাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেনলে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হেনল আদুন্ঠু আংডেং দামদিয়া ফ্রাং পিনিয়া সারলাম থে আর্জেক সেনাং পিনিয়া সারলাম থে চিতুং আসন কে তকরি কেপাং থে তন বা ফানসি কি পুদাম লামথে কেমান লাংবি আরলু কেদু আচিতুং আফান এ বয়েদ কে তক কে পালং উন এ আথে কে কেদু আদিম পুথেকলর কালিদে কেসু আহু তামি মেন মেন কি কেসু কিমি আদোবাই চিনি লর লিদেত আপৎসি আসন সন আদোবাই পিবম নাংকক লাপেন সেতা আর্কলি নাংকক বা ফানসি কি পুদামালামথে পিনিয়াসারলামথে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনাপ কার্বি ডেং অলং কপি পিসি কিরত কি পার জুপনিক জিমা চেথানিক সেনাং পেনাপ কি আরু নি ফাই ক্রিনার ক্যাব উর্মি আর্নি কার্বি ডেং অলং অপ্রাং সি বীরতা আর্জিক লং প আদুন্থু সারলাম থে পেনাপ কি উর্মি আর্নি আপত সি লুনাং ডেং অলং পেন লুন বান আং ডেং অলং পেন চন্দ্রকান্ত তেরাং এলাই কাঠার পখিলা লিখিপি লাপেন পানসিং ক্রো কিলুন আসনসন আলুঞ্জির আর্জিক লং প লাপেন লামজিরাং ডেং অলং গ্লোবেল ওয়ার্মিং মতে পিরথে কার ওম লাপেন লাবাংসু আসাই আফান কপুসন সি কেরাই কম মতে কেখাং পঞ্জিমা লাপেন তমন তিপ্রিন আলং লাবাংসু আজক পেন কোসন সি কানা হক কেদু জিম্মা বাংসু আপুথাক লামজির আর্জিক লং পাংসু আলামজির কেতক বাং প্রণব তেরা।

আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিংডেং পেন কার্বিংডেং কেবং মিডিয়াম ফিপেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সিরা ইংগরা সিরকেপ লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা থ্র খানলো

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কেমে কেবানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দ উঞ্চজি লাহেনল এরং আথেংপি চর লুটে রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপো আদুন্ধু আং ডেংচারি বাংনি গেহাং আলুঞ্জির আর্যু জেয়াপ্রাং এসনকে নাং সাদ বীরতা আর্যু ইসেনাং ওরেঙ বীরতা ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া আলং এপ্রেন্টাইজ আংহয় আকিলে সুরি সিরা ফারুনার কেবরা ট্রকেবরা ফ কাপাপ্লেং পঞ্জি আফান কাজুনিংরিয়ালু হাংপন তাংল আসাম আরাতাতুমা ফারমান আংহয় কে ইংকরাসির কেব কেরায় পিপ পেডলু বাংফুয়াতুম ডিগ্রি কাচারলিতাং আং থেকালু কেডোতাং আতুম নাংজি আর তা নিংকানিং কয় পেন ইংকরা ফ আং বংশি রুচনাংজি রং রুবারলু কেক্লেমাতুম আফান চিক্লু ইজন পেন সেকা সুরি ক্রে ফ রংসুপি আলু কেক্লেমাতুম ফান চিক্লু ইজন পেন সেকা সুরি ক্রেনের কেবলা পেন রংসুপি কেথে কেথে আলু সেকা সুরিং কয় আন আনং নাম কিলংজি আং তনালাম থেলা পেন কাচুনিং রিয়ালু কেজগজি নিংকে হাঙাতুম ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া আ ওয়েবসাইট লাং এক নামে কাচুনিং রিয়ালু কেডেংপন কেজুৎসি আনিকে আরু চিক্লু নিফাই ক্রিসির কেব হ্যালো কেরুথুলাং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আলং আংহয় কাপাপ্লিং পঞ্জি আফান কাচুনিং রিয়ালু হাংপন তাংল অফিসার্স ইন গ্রুপ বি ডি আর ডিই পি আর আংহয়

মঙ্গল রং পি লাপেন বারি রংপার পি গেলোনালেন ছেঠা চিপু ঠেকথে নিপু আর্জলং তাংল আংডেংচারি বা আংনি গেহা আলুঞ্জির কার্জলং বমলাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং গেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু ফ্লিরা ক্রি সিরা টকরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরা এংকরা সির কেব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকরা ট্র খানল পুটর আদন্থু আলুঞ্জির আর্জেক সনাং কিলুঞ্জি পানসিং ক্রু আলুনালাম থি কুমাচিং আনিম সপি

0: আজকে আছিল পারভেজ মেহেদি। গজলের অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু।
1: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচারি পাইছো।
1: কোন ঠাই?
2: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্য ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
3: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। অসমীয়া আধুনিক গীতৰ অনুষ্ঠানত এতিয়া শুনাবলৈ লৈছো নামে মন্দাকিনী শীর্ষক এলবামটির পৰা লোৱা এটি গীত। গীতৰ কথা আৰু সুৰ মুক্তিনাথ শর্মা বৰদলৈৰ, শিল্পী চন্দামিতা।

হে মোর প্রভাত সূর্য সম তরুণ তরুণী, ধরি হাজার হাজার বছর শ্রেণী সংঘর্ষ, শাসক শোষিতর, ধনী দুখিয়ার, পোয়া নোপোয়ার, তুমি নতুন মানুষ, তোমালোক তোমালোক নতুন কবিতা, নতুন গীতি কবিতা, সুর হল তাত গৌণ, চিন্তাহে মুখ্য। আশার সংগীতক কবর দিব খোঁজা ঔরঙ্গজেব আজিও আছে এই সমাজতে, মানব প্রেমর সংগীতক শিরত তুলি সন্মান যচা মহামতী শিল্পী আকবর আজিও আছে এই সমাজতে, সমাজ শিল্পী শঙ্করদেও আজিও আছে সুরর বৈরী নাকি নাকি, মোহন দাসর রামরাজ্যর শত শত স্বপ্ন করে লন্ডভন্ড, তুমি দেখিছা ময়ো দেখিছো এই মুখা পিঁধা রাবণর বিকৃত ছন্দ, করা বন্ধ রক্ত রঙা সাহস লই অগণন সূর্য পুত্রর সোয়াগমন, উত্তপ্ত ধরণী উত্তপ্ত ধমনী পুয়াব রজনী প্রজ্বলিত করা প্রজ্বলিত করা সমতার অগণী, হে তরুণ তরুণী। ওহ।

0: ৰাতি পদুমৰ পাহি যেন মানিকী মধুৰী হাঁহি।
1: সঁচানে?
0: অ, এই অলিয়া হলো মই, বলিয়া হলো মই, বুকু।

0: Haydi ne hay? Hay gidelim ha.
1: Tamam. Hay. Hay. Bir tane korkma. Böyle bir tane. Allah korkma. Ne? Arunim?
0: Arunim ne? Mazat laga. Center. Center laga.
1: Ne ya? Hoşçakal.
0: Bravo.
2: এই স্লিপখন ইব্রাহিমক দিবা আর কই আহিবা কাইলে কোয়াই ট্রাকখন পঠিয়া দিব
0: হেই নহয় লেবার আমার দিম নে তেলকে দিব
2: আমার লেবার দিবা ইমানবোৰ মানুহ থাকোতে লোকৰ লেবাৰৰ পিছত পইচা খৰচ কৰাৰ কি দৰকাৰ
0: কাক কাক নিম আপুনি কৈ গলে ভাল আছিল ছাৰ
2: কিয়
0: এই ইহঁতে শিলগুটি কাম কৰিবলৈ বৰ টান পায় হ'লা যাবই নোখোজে
2: টান পালেই হ'ব নেকি যাব নোখোজিলে কৈ দিবা ইহঁত কামলৈ আহিব নালাগে মোৰ মানুহৰ অভাৱ নাই
0: তথাপিও আপুনি এবাৰ কৈ যোৱা হ'লে
2: মই যে কৈ যাব লাগে তুমিনো কি কৰিবলৈ আছাহে এইকেইটা মানুহ চলাব নোৱাৰা কিহৰ চৰ্দাৰ হৈছা লৈ যাবা ইহঁত আটাইকেইটাকে লৈ যাবা আৰু এটা কথা ইব্রাহিমৰ ড্রাইভারটো কোবা শিলগুটি এক ট্রিপত 110 CFT কৈ আনিব লাগিব 100 CFT কৈ দিলে মই প্রতি ট্রিপত 550 টকা নিদিওঁ
0: কৈ দিওঁ এই পিছে এটা কথা স্যার এই ইব্রাহিম মহাজনক সেই সাপৰকে যে মুখত আইডাক থকা কোলা ড্রাইভারটো আছে নয় কি বৰ বদমাছ 100 CFT হল কি নহল কি গাড়ি চলাই দিব খোজে
2: আৰু তুমি ড্রাইভারৰ কাষত আৰামত বহি গুছি আহা
0: নাই নাহু স্যার মই
2: তোয়া মোহন মই এতিয়া ইব্রাহিমৰ মুখত আইডাক থকা ড্রাইভারটোক ভাল হবলৈ কব যাব নোৱাৰো শিলগুটি আনি ইয়াতেই এই কিনাৰত বাকচেৰে জুখি জুখি থবা মই কাইলৈ আবেলি আহিছো আমি এটা সামান্য কথাত 25টা বাৰে বাং কৰা কথাকৈ বুদ্ধি ভান্দি নুলিয়াবা বুজিছা মই সেইবোৰ ভাল নাপাওঁ কাম কৰা মই সেইটো ভাল পাওঁ বুজিলা আমাৰ আহিছো